0: มาตอนนี้ความเมตตาไงปีเลยคนไม่ละคนอะไรหมดนะ
1: ทำไปบริษัทก็ชิบยันชดจ่ายไปตีคอมพิวเตอร์กินด้านดูเกย์ตัวไฟน์จะตายเอาดูเ
0: ช่นไม่ยันมาในคนนี้คนความเมตตาคนน้ำหมดแล้วทำไมวะ
1: คอมพิวเตอร์บิครีกอร์เนย์สิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคย์นัมเบอร์วันฮาร์ดูแอนด์ซาตูร์เอ듀เคชั่นเซ็นเตอร์โอนี่เอาเอาชิบยันมาตะคอมพิวเตอร์ป่าวนุก้าสัตย์คอมพิวเตอร์สิกาวเนย์รู้เกย์ก็ต้องบิครีฮาเลมากอร์มาบิครีกอร์เนย์เบงस्थामा बिग्रियो त्यही आएर अब बनाउने सुविधा पनि छ जुसे इंग्लिश ल्याङ्ग्वेज कक्षाको पनि व्यवस्था छ है कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मेसिन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सिसी क्यामेरा र भरपर्दो इन्टरनेट पनि पो जोडिन्छ त हौ
0: आमा मलाई लाग्ने डाके
1: औ तालो बेतालमा हिँडेर फेरि दुःख पाइएला नि झुसे औ यो फोन नम्बर 01545787 98420535141 भयो गुड भेरी गुड भेरी गुड